অভিযোগ সম্ভ কর্মদম মাজো ভরি গে মামচি গরমি বারে আমি না তো গরমি দিপে মামম আগাব দুখাদার সমাজ ওয়াই খুরিঞ্জ বল মা